মুকাশ্যানো রিনবো সংস্কারিয়া বলি দিতা। আজ আমি ক্রিকেট মলার হিটম্যান মনুন যাকে আমি ওলখতাত অশে পদ্মশ্রী অ্যাওয়ার্ডি রোহিত শর্মা বদ্দল কাই মাহিতি জানুন ঘেউপাচো যত্ন করতাত। ইষ্টানো রোহিত শর্মা হাঁচা আইপিএলাতল্যা যশা বদ্দল সাংপাচে মলার মুম্বাই ইন্ডিয়ন্স পঙ্গডাক 5 ফাউটি তাণি বিজেতেপট মেলোন দিল্লা আনি ভো বিক্রম তাঁচা ফুডারপণাখালা ভারতান দক্ষিণ আফ্রিকেক হরুন 2024 আইসিসি টি20 বিশ্বকপ জিকিল্লো।

মগাশনে তুমি আগে তাত মিউজিকালি ইয়র্স এফ এম রেইনবো 105.4 মেগাহার্টজ সঞ্চার আমাদের স্টুডিওত 7 যাওন 47 মিনিটা আনি 40 সেকেন্ড জাল্লে আসাত। ইয়া খিণাক আইকুয়া হিন্দি চিত্রপট সঙ্গীত। আরম্ভক লাপতা লেডিস চিত্রপটা খাতির শ্রেয়া ঘোষাল হাঞ্চ স্বর।

মোগাশনে তুমি টিউনিং কেলা মিউজিক্যালি ইয়র্স FM রেইনবো 105.4 মেগাহার্টজের আমচা স্টুডিওত 8 বাজে জাল্লি আসাত আইকুয়া কাতারানচো হো প্রোগ্রাম আরম্ভক পল ফার্নান্ডেজ।

মোগাইকোপানো এফএম রেনবো সেভেত 105.4 মেগার সঞ্চের আমি একথা সদাবাহার শে হিন্দি চিত্রপট সঙ্গীত কার্যাবলীত ফুল্লে সুয়াতির যোগী চিত্রপটা খাতির সঙ্গীতকার রবি, গীতকার শকিল পদিয়ানি, স্বর আশা ভোসলে।